0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে, মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।
1: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা ন বজাত এতিয়ার পৰা শুনিবলে পাব ধারাবাহিক উপন্যাস পাঠর অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা ন বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

0: বিদ্যার্থীর অনুষ্ঠান। প্রাথমিকৰ পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্ৰমৰ ভিত্তিত ছাত্ৰ-ছাত্ৰীক সমৃদ্ধ কৰা একমাত্ৰ অনুষ্ঠান। প্ৰচাৰৰ সময় প্ৰতি সোম, বুধ আৰু শুক্ৰবাৰে বিয়লি 5:45।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
3: আজি নিশা 8:02 পৰিয়াল কল্যাণ অনুষ্ঠানত সুস্থ জীৱনৰ বাবে আয়ুৰ্বেদ, এই বিষয়ে ডক্টৰ দীপক শৰ্মাৰ সৈতে হোৱা কথোপকথন। তেখেতৰ সৈতে কথোপকথনত ভাগ ল'ব সীমান্ত বৰ্মায়।

0: শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করে মন্ত্রী গৰাকীয়ে। উক্ত দিনটোত সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান আগবঢ়া নাগরিক সকলের লগতে ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করা উদীয়মান খেলুয়ে সকলক সম্বর্ধনা জানায়। প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য, দীর্ঘায়ু আর দেশের এই মহৎ যাত্রা অধিক শক্তিশালী হওয়ার কামনায় আশীর্বাদ মন্ত্রীর পোহরে উজ্জ্বলি উঠক সেবা সুশাসন আর রাষ্ট্র নির্মাণের দৃঢ় সংকল্প হোক বলে মন্ত্রীগী আশা ব্যক্ত করে। মন্ত্রীগীর এই অনুষ্ঠান ডিব্রুগড় বিধানসভা সমষ্টির বিধায়ক প্রশান্ত ফুকনকে ধরে বহুকী গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকে।
1: অসমৰ বিকাশৰ ক্ষেত্ৰত ডিব্ৰুগড় জিলাৰ ইতিহাস, ঐতিহ্য, সাফল্য আৰু অৱদানক স্মৰণ কৰি 2 অক্টোবৰ তাৰিখে জিলা পুথিভঁৰাল প্ৰাংগণত 55 সংখ্যক ডিব্ৰুগড় জিলা দিৱস উদযাপন কৰা হয়। এই বিষয়ে অধিক জানো আহক আমাৰ সংবাদদাতাৰ পৰা।
0: বন্দে মাতৰম আৰু অসমৰ জাতীয় সংগীত পৰিৱেশনে কাৰ্যসূচী শুভাৰম্ভৰ অনুষ্ঠানটোত ডিব্ৰুগড় জিলা আয়ুক্ত বিক্ৰম কৰিয়ে আদৰণি ভাষণ প্ৰদান কৰি উপস্থিত সকলোকে শুভেচ্ছা জনায়। জিলা আয়ুক্তগৰাকীয়ে ভাষণত ডিব্ৰুগড়ৰ গৌৰৱ উজ্জ্বল ইতিহাস আলোকপাত কৰে আৰু অনাগত দিনবোৰতো জিলাখনৰ প্ৰগতিৰ অব্যাহত রাখব বলে আশা প্রকাশ করে। তেও শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী করার লগতে ছাত্র ছাত্রী সকলের নিয়মীয় উপস্থিতি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে। বিশেষ নবম আর দশম শ্রেণীর ছাত্র ছাত্রী সকলের অনুপস্থিতিক উদ্বেগ প্রকাশ করে শিক্ষার পরিবেশ উন্নত করার সকল পক্ষরে সহযোগিতা কামনা করে। যুব প্রজন্মক শিক্ষা আর ক্রীড়া ক্ষেত্রে অধিক সুযোগ প্রদান করার আহ্বান জানায় ডিব্রুগড় বিকাশের এক সুরক্ষিত আর অনুকূল স্থান বলে অভিহিত করে। ইয়ার উপর যুব প্রজন্মক প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের প্রস্তুত হব পরামর্শ আগে। ড্রাগসর বিরুদ্ধে চলি থাকা অভিযানের সঙ্গে সংগতি রাখি এক ড্রাগ মুক্ত ডিব্রুগড় গড়ে তোলার নিরবচ্ছিন্ন সমূহীয় প্রচেষ্টার আহ্বান জানায়। ডিব্রুগড়ের শিল্পী সমাজে সমূহীয়া সংগীত পরিবেশনের পিছতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান আগবহা 22 গৰাকী বিশিষ্ট ব্যক্তিক্রমে গ্রীষ গোয়ালা, ঈশানী বরুয়া, রাজু দত্ত, দুলাল কোঁৱৰ, কিরণ গগৈ, যতীন গোহাঁই, ডাক্তর উমা শঙ্কর, কুটুম ভাস্কর জ্যোতি গগৈ, রঞ্জন শইকীয়াকে আদি করে বিশিষ্ট ব্যক্তিসকলক ডিব্রুগড় জেলার প্রতিষ্ঠা দিবসত সম্বর্ধনা জানা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকি সুবক্তা সাহিত্যিক হুমন দত্ত বক্তৃতা প্রদান করে। অনুষ্ঠানের সাংসদ তেজ গোয়ালে ডিব্রুগড় জেলার ঐতিহাসিক যাত্রা অবদানের ভবিষ্যতের সম্ভাবনা আলোকপাত করে। রূপলেখা বরবরাত এখন নির্দেশনা অনুষ্ঠিত সত্রিয়া নৃত্য রুবি গগৈ সন্দিকৈ নেতৃত্বত এটি নৃত্য পরিবেশন করার অনুষ্ঠানত ডিব্রুগড় বিধানসভা সমষ্টির বিধায়ক প্রশান্ত ফুকনকে আদি করে বহুকেইগৰাকী গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকে।
1: অসম লোকভবনৰ উদ্যোগত ৰাজ্যপাল অসম জ্যেষ্ঠ নাগৰিক সন্মানৰ অন্তৰ্গত 21 ছেপ্টেম্বৰ তাৰিখে ডিব্ৰুগড় জিলাৰ নাহৰকটীয়া বিধানসভা সমষ্টিৰ নাহৰণি মণ্ডলৰ কুঁৱৰী গাঁও পঞ্চায়তৰ 96 বছৰীয়া মুক্তিযুঁজাৰু তথা অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক ফণীধৰ গগৈৰ বাসগৃহত উপস্থিত হৈ অসমৰ ৰাজ্যপাল লক্ষ্মণ প্ৰসাদ আচাৰ্যই সন্মান আগবঢ়ায়। দেশৰ স্বাধীনতা সংগ্ৰামত আগবঢ়োৱা অৱদান আৰু সুদীৰ্ঘ শিক্ষকতা জীৱনেৰে সমাজলৈ আগবঢ়োৱা সেৱাৰ বাবে ফণীধৰ গগৈলৈ শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰা হয়। 96 বছৰীয়া জীৱন যাত্ৰাত তেখেতের অভিজ্ঞতা, ত্যাগ, সংস্কার আর সমাজের প্রতি থাকা দায়বদ্ধতা আমার সমাজের এক অমূল্য সম্পদ বলে রাজ্যপালগুলো মত প্রকাশ করে। জ্যেষ্ঠ নাগরিক সকল আমার অতীতের জীবন্ত সাক্ষী, বর্তমানের পথ প্রদর্শক আর ভবিষ্যৎ প্রজন্মর এক অনন্য প্রেরণার উৎস বলে রাজ্যপাল আচার্যই ব্যক্ত করে। রাজ্যপাল অসম জ্যেষ্ঠ নাগরিক সন্মানের জড়িয়ে সমাজের এই বরেণ্য জ্যেষ্ঠ সকলক সন্মান জানার পদক্ষেপে প্রতি থাকা আমার সামূহিক শ্রদ্ধা আর কৃতজ্ঞতাক অধিক শক্তিশালী করেছে বলেও জানিবলে দিয়ে। জিলাৰ ৰেহৰূপ অনুষ্ঠানত আপোনালোকে আজি ডিব্ৰুগড় জিলাৰ ৰেহৰূপ শুনিলে। কাইলৈ এই একে সময়তে লৈ আহিম আন এখন জিলাৰ ৰেহৰূপ। তেতিয়ালৈ বিদায় লৈছো, নমস্কাৰ।

নাই শুকাই খিনাই কান্দু দিলে নিহাই মই জনাই শুকাই খিনাই কান্দু দিলে নিহাই আই

0: দাম বাড়িছে, মহঙ্গাই হয়েছে, সেইকাৰণে কাষ্টমারে ইমান রেসপেক্ট নিদিয়ে, সবে কয় পয়সাই নাই পয়সাই নাই।
1: আপনার এই ব্যবসায় করা কিমান বছর হল?
0: মোর 20 বছর পার হল।
1: আপনার পরিয়ালর কোন কোন আছে?
0: মোর পরিয়ালে 5টা ফ্যামিলি আছে।
1: লড়া ছোৱালী?
0: দুটা লড়া দুটা ছোৱালী।
1: খুব ভাল লাগিল আপনার সঙ্গে কথা পাতি। আমার এই অনুষ্ঠানটিত আমি যে সকল ব্যক্তির সঙ্গে কথা পাতো তেওঁলোকক আমি শেষত এটি গীত শুনাও, গতি আজি আপনি কি গান শুনিব বিচাৰিব?
0: জুবিন দাৰ গান দিলেও
1: ঠিক আছে, মই জুবিন গাৰ্গৰ কণ্ঠত এটি গীত শুনাই দিম। ধন্যবাদ।

এটি যাযাবর, মই এটি যাযাবর, ধরার দিহিঙে দীপাঙে লরুণী বিচারিণী জাঘ, মই এটি যাযাবর।

ডাকর ঘরত রাখিছে তাই ফুলদানি সজাই তাইৰ চিন্তাত মই তাইৰ চিন্তাত মই বৈ সুখী নাই কি কম আবি যায় তৰে

0: চুচুক চামাক কই দীপালি ধনিয়ে কিয় মোর পিনের লাগি চাই
1: ভাইটি তাই বুঝি কে পো আহে নাই ভাইটি তাই বোধ হয় তোকে ভাল পায়
0: জনিয়ে কিয় মরমি সামনিরে খিড়িকি মুখ থিয় হয়
1: ভাইটি এয়া প্রথম প্রেমরে পরিচয় ভাইটি

0: উদ্যাপন করে। জেলাখনের আন চারিটা প্রকল্প আজি মুখ্যমন্ত্রীগুলো উদ্বোধন করার কথা। জুবিন গার্গর মৃত্যুর গোচর সংক্রান্ত উচ্চতম ন্যায়ালয়ের মজিয়াত অভিযুক্ত শ্যামকানু মহন্তই জামিন পথ বিফল হয়। উচ্চতম ন্যায়ালয়ে অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনখনের আজি শুনানি গ্রহণ করে যদিও অহা 4 নভেম্বরলৈ শুনানি গ্রহণ পিছুয়াই দিয়া হয়। আজির শুনানিত রাজ্য সরকারের মহাধিবক্তা দেবজিৎ শইকীয়ায় উচ্চতম ন্যায়ালয়ত যুক্তি দর্শায় যে গোচরট ফাস্ট ট্রেক আদালতত চলি আছে আর সিঙ্গাপুরের প্রবাসী অসমীয়াসকলের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এতিয়াও সম্পূর্ণ হওয়া নাই। রাজ্য সরকারের এনে তথ্যর পাছতে উচ্চতম ন্যায়ালয়ের বিচারপীঠে অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের শুনানির দিন অহা 4 নভেম্বরলৈ পিছুয়াই দিয়ে। এই কথা সদরি করে বিশেষ লোক অধিবক্তা জিয়াউর কামারে সংবাদ মাধ্যমের আগত কয় যে জুবিন গার্গর মৃত্যুর গোচরত এই পর্যন্ত 122 জন সাক্ষীয়ে সাক্ষ্য প্রদান করেছে। অবশ্যে গোচরত সাক্ষী হিসাবে অন্তর্ভুক্ত হয়ে থাকা সকলোরে সাক্ষ্য গ্রহণের প্রয়োজনীয়তা নাই বলেও বিশেষ লোক অধিবক্তা জিয়াউর কামারে জানিবলৈ দিয়ে। তেও জনোয়া মতে জুবিন গার্গর মৃত্যুর গোচরত অভিযুক্ত সিদ্ধার্থ শর্মাই দাখিল করা জামিন আবেদনখন কাইলৈ উচ্চতম ন্যায়ালয়ে শুনানি গ্রহণ করিব। ইফেনে প্রবাসী অসমীয়া রূপকমল কলিতাই আজি দ্বিতীয় দিনের বাবে সাক্ষ্য প্রদানের উদ্দেশ্যে আদালতত উপস্থিত হয়েছে। রাজ্য সরকারের কেবিনেট মন্ত্রী বিশ্বজিৎ দৈমারীয়ে আজি সেবা সংকল্প অভিযান আর সেবা অভিযানের বিশেষ সেবা শিবির মুক্তি করে। জেলা আয়ুক্ত সিমিকরণের উপস্থিতি তামুলপুর দুর্গা মন্দিরত হওয়া এই অনুষ্ঠানত মন্ত্রী শ্রী দৈমারীয়ে এইদরে কয়।
1: আজি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার 25 বছরীয়া যেটু সেবার জীবন কর্মজীবন গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর আরম্ভ করে আজি ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হয়ে ফলে সম্পূর্ণ 25 বছর যে সেবা করলে গতি তার সম্পর্ক রাখি আমি মোদী ডাঙরিয়ার নামতে মানুষক সেবা করার একটা কার্যসূচী লৈছে। সরকারিভাবে আজি সেটু আমার তামনপুর সেবা সংকল্প হিসাবে সেবা সেতু কার্যসূচী হয়েছিল যত আমার সাধারণ মানুষবিলাকে সরকারি আসনিবিলাকর পোয়ার ক্ষেত্রে কিছু হয়ে যায় কিছু থাকি যায় অজর আপত্তি বিলাক এনেকয় বিভিন্ন অফিসত দরখাস্ত দিয়ে কিন্তু সেইবর হয়তো কেতিয়াবা কারোবা ভাল দৃষ্টিত নপরার কারণে বঞ্চিত হয়ে যায়। আজি যিখিনি কিবা পাব সেটা সম্পূর্ণভাবে মানে উপর লেভেল সব চাই ফেলে সিদ্ধান্ত দিব যদি কবাত জেনুইন হয় আর কোনবা একটা নিয়মর কারণে যদি সেটু রদ হয়েছে তেতিয়ালে দরকার হলে সেই নিয়মর ক্ষেত্রতো সরকারের সিদ্ধান্ত লৈ ফেলে সেটু সহজ করে দিব।
0: তেও কয় যে রাইজর পদূলিত সরকার মূল মন্ত্রে সরকারে জনসাধারণলৈ সেবা আগবাই আহিছে। তামুলপুর উন্নয়ন খণ্ডৰ সহযোগত আয়োজিত এই শিবিরত অরুণোদয় আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্য সেবা পি এম কিষাণ সন্মান নিধি আদি সন্দর্ভত রাইজর আগত ইয়ার সুফল সমূহৰ বিষয়ে কোৱা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি গুয়াহাটী চাহ নিলাম কেন্দ্রত মণিরাম দেওয়ানের একটা প্রতিমূর্তি উন্মোচন করে। কেন্দ্রট আয়োজিত চাহর একটা বিশেষ নিলাম কার্যসূচীতো উপস্থিত থাকে। এই অনুষ্ঠানত অংশ লওয়ার পাছত মুখ্যমন্ত্রী কয় যে মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজির এই বিশেষ নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এই নিলামের জড়িয়ে সংগৃহীত ধনরাশি মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলে আগবা হব বলে মুখ্যমন্ত্রী জানিবলৈ দিয়ে। নগাঁও লোকসভা সমষ্টির উপ নির্বাচনের কাইলৈ ভোটগ্রহণের আজি ভোটগ্রহণত নিয়োজিত বিষয়া কর্মচারীর দল সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রলৈ রওনা হয়েছে। নগাঁও জেলার মুঠ 11,535 বিষয়া কর্মচারী ভোটগ্রহণ কেন্দ্রসমূহলৈ রওনা হয়েছে। আনহাতে 2,307 নিরাপত্তারক্ষী ভোটগ্রহণের সময়ত শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের রওনা হয়েছে। মরিগাঁও জেলাতো নির্বাচনের দায়িত্বত নিয়োজিত বিষয়া কর্মচারীসকলের 970টা ভোটকেন্দ্রলৈ রওনা হয়েছে বলে জেলা আয়ুক্ত সৃষ্টি সিঙে জানিবলৈ দিয়ে। তেও কয় যে স্পর্শকাতর ভোটকেন্দ্রসমূহ অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে আর নিরাপত্তার সামগ্রিক দিকটো শক্তিশালী করে তোলা হয়েছে। নগাঁও লোকসভা সমষ্টির উপ নির্বাচন মরিগাঁও জেলাত সুচারুরূপে সম্পন্ন করার উদ্দেশ্যে আজি মহিলা ভোটগ্রহণ কর্মীসকল নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রলৈ রওনা হয়। আত্মবিশ্বাস নিষ্ঠা আর দায়িত্ববোধে আগবাড়ি অহা এই মহিলা ভোটগ্রহণ কর্মীসকলে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আহিছে। নিষ্ঠা আর দায়িত্বশীলতায় নির্বাচনী প্রক্রিয়াত নারী শক্তির সক্রিয় অংশগ্রহণের প্রতিচ্ছবি প্রতিফলিত করবেন বলে আশা করা হয়েছে। আমার এটিআর বাতৰি ইমানে, পরবর্তী মুখ্য বাতৰি 4 বজাত শুনিবলৈ পাব।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু শ্রব্য সফুরার আধুনিক গীতর অনুষ্ঠানত আজি আগবঢ়া হৈছে শ্রব্য।

0: আপনার চাহ ইএমআই ভাড়া কেনেকৈ ম্যানেজ করো?
1: এটা উপায় আছে, ভাল পয়সা পাবা।
0: কেনেকৈ?
1: তোমার ব্যাংক ডিটেলস দিবা, কেজন মানে পয়সা পঠিয়াব, তেওঁলোকে জনুয়া একাউন্টলৈ ট্রান্সফার করে দিবা, কমিশন পাবা।
0: ইমান উজু কত উজু, এটা মানি মিউল।

0: বাবে সরকার দায়বদ্ধ বলে মল্লবরুয়ায় ভাষণত উল্লেখ করে। বঙ্গাইগাঁওত আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নবনির্মিত জেলা আয়ুক্ত কার্যালয় উদ্বোধন করে। মুখ্যমন্ত্রীগুলো আজি বঙ্গাইগাঁও চিকিৎসা মহাবিদ্যালয়ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। জেলাখনের বিভিন্ন ঠাইত মুঠ 711 কোটি টাকা ব্যয়ের নির্মাণ করা কেবাটাও প্রকল্প আজি মুখ্যমন্ত্রী রাইজলে উৎসর্গা করে। মুখ্যমন্ত্রী অভয়পুরীর খোড়াগাঁওত 30 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত আদর্শ আবাসিক বিদ্যালয়, টুলুঙিয়ার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের 11 কোটি টকীয় আন্তঃগাঁথনি, অভয়পুরীর সৃজনগ্রামত থাকা শ্রী শ্রী রঘুনাথ বিগ্রহ মন্দির সত্রর 6 কোটি টকীয় আন্তঃগাঁথনি আর সদর শহরের কাষতে থাকা বীরঝরা চাহ বাগিচার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের 3 কোটি টকীয় আন্তঃগাঁথনি ভিডিও কনফারেন্স ব্যবস্থায় উদ্বোধন করে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় 17 ফুট উচ্চতার কোচরজা নরনারায়ণের একটা ব্রঞ্জর প্রতিমূর্তিও অনাবরণ করে। তেওঁ ভাষণত বঙ্গাইগাঁও রাইজে অচিরেই এখন অভিযান্ত্রিক মহাবিদ্যালয় লাভ করব বলে উল্লেখ করে। এই সভাত স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল, রাজ্যমন্ত্রী কেশব মহন্ত, বঙ্গাইগাঁও জেলার অভিভাবক মন্ত্রী অশ্বিনী রায় সরকার, বঙ্গাইগাঁও বিধায়িকা দীপ্তিময় চৌধুরী আর বরপেটা লোকসভা সমষ্টির সাংসদ ফণীভূষণ চৌধুরীও উপস্থিত থাকে। রাজ্য সরকার জলসম্পদ বিভাগের ঢকুয়াখানা জলসম্পদ সংমণ্ডলের অধীনত দুখন গুরুত্বপূর্ণ আসনির নির্মাণ কার্যর আজি আধারশিলা স্থাপন করা হয়। ইয়ার প্রথম আসনির অধীনত কড়া নদীর মৌখুয়া মথাউরীর উচ্চতা বৃদ্ধি আর সবলীকরণ কার্য রূপায়ণ করা হব। দ্বিতীয় আসনিত চারিকরিয়া নদীর হুজগাঁও, মানিকপুর চেতিয়াগাঁও আর ঘিলাগুড়ি গাঁওয়ের খহনীয়া প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অঞ্চলটির দীর্ঘদিনিয়া বান আর খহনীয়া সমস্যা সমাধানের লক্ষ্যে রূপায়ণ করবল এই আসনিসমূহের আধারশিলা স্থাপন কার্যসূচীত লক্ষিমপুর লোকসভা সমষ্টির সাংসদ প্রদান বড়ুয়া আর ঢকুয়াখানা বিধানসভা সমষ্টির বিধায়ক নবকুমার দলেও উপস্থিত থাকে। গুৱাহাটী দবা একাডেমিয়ে কালি অনুষ্ঠিত করা গুৱাহাটী একাডেমি দেওবরিয়া দবা প্রতিযোগিতাত রিয়ান নবিসে চ্যাম্পিয়নের খিতাব দখল করে। রিয়ানে 6খন খেলের আটাইকেইখনতে জয়লাভ করে সম্পূর্ণ 6 পয়েন্ট অর্জন করে। হিয়ান্স ডেকায় 6খন খেলের 5.5 পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান লাভ করে। হিরণ্য দাসে 5 পয়েন্টে তৃতীয় স্থান লাভ করে। মৈত্রব বড়ুয়া আর গৌরব শর্মায় 4.5 পয়েন্টক অর্জন করে চতুর্থ আর পঞ্চম স্থান লাভ করে। বাতৰি শেষ করার আগতে প্রধান বাতৰি কেইটামান আকৌ এবার। দেশের স্বাধীনতার পাছত প্রথমবার ডিব্রুগড়ের বগীবিল টার্মিনেলের আন্তঃরাষ্ট্রীয় মালবাহী জাহাজের পরিবহন আরম্ভ। নগাঁও লোকসভা সমষ্টির উপনির্বাচনের কাইলৈ হবলগীয়া ভোটগ্রহণত নিয়োজিত বিষয়া কর্মচারীর দল ভোটকেন্দ্রলৈ রওনা। পাকিস্তানের চোরাংচোৱা সংস্থাক দেশের গুরুত্বপূর্ণ তথ্য যোগান ধরার অভিযোগত পুনের এজন লোকক অসমারক্ষীর গ্রেপ্তার আর জুবিন গার্গর মৃত্যুর গোচর সংক্রান্ত অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদন সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ের শুনানির পরবর্তী দিন ধার্য। আমার সন্ধ্যার আঞ্চলিক বাতৰি ইমানতে শেষ হল। পরবর্তী বাতৰি 7:10 শুনবলে পাব।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই জয়া ভারতী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বিটজারল্যান্ড কে রাষ্ট্রপতি গে পাহমলা কে বীচ আজ নই দিল্লি মে বাতচিত হুই। इसके बाद दोनों देशों ने 5 समझौतों पर हस्ताक्षर किए। इन समझौतों में प्रवासन, युवा पेशेवरों के आदान प्रदान, परिवहन, विज्ञान और प्रौद्योगिकी तथा नवाचार और उद्यमिता जैसे क्षेत्र शामिल हैं। प्रधानमंत्री मोदी ने कहा कि भारत EFTA व्यापार और आर्थिक साझेदारी समझौते से दोनों देशों के बीच व्यापार और निवेश को बढ़ावा मिलेगा।
2: भारत और यूरोपियन फ्री ट्रेड एसोसिएशन यानी EFTA देशों के बीच एक ऐतिहासिक ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया। ये यूरोप के किसी भी इकोनॉमिक ब्लॉक के साथ भारत का पहला FTA है। यह इन्वेस्टमेंट, इनोवेशन, जॉब्स और साझा समृद्धि का एम्बिशियस ब्लूप्रिंट भी है। इससे हम अगले 15 वर्षों में भारत में 100 बिलियन डॉलर का इन्वेस्टमेंट और 10 लाख डायरेक्ट जॉब के लक्ष्यों को साकार करेंगे।
1: राष्ट्रपति पहमला ने कहा कि ये यात्रा दोनों देशों की साझेदारी के महत्व को दर्शाने का अच्छा अवसर है। राष्ट्रपति पहमला आज शाम राष्ट्रपति द्रौपदी मुर्मू से मुलाकात करेंगे। राष्ट्रपति मुर्मू उनके सम्मान में रात्रि भोज का आयोजन भी करेंगी। भारत और स्विट्जरलैंड रक्षा क्षेत्र में सहयोग बढ़ाने पर सहमत हुए हैं। इसमें रक्षा प्रशिक्षण और रक्षा उद्योग के बीच सहयोग शामिल है। विदेश मंत्रालय में पश्चिमी मामलों के सचिव CB जॉर्ज ने आज नई दिल्ली में बताया कि स्विट्जरलैंड की कंपनियां मेक इन इंडिया के अंतर्गत भारत में रक्षा उपकरणों का संयुक्त उत्पादन और विकास करती है। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने आज नई दिल्ली में स्विट्जरलैंड के राष्ट्रपति से मुलाकात की। डॉक्टर जयशंकर ने भारत और यूरोपीय मुक्त व्यापार संघ के बीच संबंधों को और मजबूत करने की राष्ट्रपति पामला

0: শ্রোতাসকলে ৰেঙনি অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ।
1: বাইদেউ, চাকৰি পাই গলো।
2: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
1: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রবে শুনতু, স্যালারির আগতেই খরচ।
1: টোটালি কে লোন পোয়া যায় নো?
2: প্রথমে বাজেট বনাবলই শিখ, তারপর খরচ কর।
1: কিন্তু বা,
2: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
1: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
3: আচ্ছা, আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসায় রাখে।

0: লাগি থকাৰ কাৰণে আমাৰ গামৰ ওপৰত মানে এটা লেয়াৰ বহি যায়। তাৰপিছতে আকৌ তাত বস্তু জমা হৈ পেলাই আপোনাৰ কেলচিফাইড হৈ পেলাই আমি যিটো টাৰ্টাৰ ক'লো বা কেলকুলাছো জমা হ'ল। কেলকুলাছটো জমা হোৱাৰ লগে লগে আপোনাৰ কি হয়, তাত বেক্টেৰিয়া আমাৰ মুখত থাকেই, বেক্টেৰিয়া একোমোডেশ্যনটো সেই প্লাগটোত লাগি থাকে, লগাৰ কাৰণে গাম ইনফেকশ্যন এটা হয়, গামবোৰ চুইলিং হৈ যায়, ব্লিডিং হয়, কিছুমান পেইন হয়। আর সেইটোই আমি এটা জিনজাইভাইটিস কোঁ, এটা আমি পেরিওডন্টাইটিস বলে কোঁ। পেরিওডন্টাইটিস কি হয়, আপনার দাঁতের যে সাপোর্ট দিয়ে আমি সাপোর্টিং থাকে গামস, সেই গোটেই গামসটোই ইনফেকশন হয়ে যায়, তারমানে গোটেই গামটো ফুলি যায়, পেইন হয়, তেতিয়া আপনার দাঁতর বা ব্লিডিং হয়, আর সাধারণ অর্থত সেইটোই পায়রিয়া বলে কোয়া যায়, কিন্তু আমার অর্থত আমি জিনজাইভাইটিস বা পেরিওডন্টাইটিস বলে আমি কোঁ।
1: আর তার চিকিৎসা কি ধরনের হয় স্যার?
0: চিকিৎসাটো কি যে প্রথমেতো যদি আপনি আগর পায় অল্প কেয়ার লয় তো এই হব নয়, যে দেখিছে যে আপনার অলপমান ব্লিডিং স্টার্ট হয়েছে বা রেডনেস হয়েছে গামটো, তেতিয়া হলে আপনি দেখাব লাগে, আমি মেডিসিন দিয়ে আমি ট্রিটমেন্ট লো, মেডিসিন থাকে, যদি বেশিকে থাকে তেতিয়া হলে আমার রাতো আমি স্কেলিং করা বলে কোঁ, বহুতে কয় যে এটু কইলে বেয়া হয়, কিন্তু এটা স্টেজলৈকে আপনি যদি স্কেলিং করে একো ক্ষতি নহয় আপনার, গতিকে যদি পারে ক্যালকুলাসটো অতরাই পলাই ধুনিয়াকে এবার সাফা কৰি দিয়াটো ভাল।
1: ভাল ভাল। আৰু এইখিনতে ইয়াৰ সন্দৰ্ভতে সুধিব বিচাৰিছো, গৰ্ভাৱস্থাত কেতিয়াবা মহিলা গৰাকী গৰ্ভাৱস্থাত থাকিলেও দাঁতৰ সমস্যা হোৱা দেখা যায় প্ৰায়ে, গতিকে সেইটো কিয় হয় বাৰু?
0: গৰ্ভাৱস্থাত আপোনাৰ গামর প্রবলেমটো অল্প বেশিকে হয়, আমার চাইছো আমি যে গামর প্রবলেমটো বেশি হয় কি হয়, আপনার অলপ হরমোনাল ইম্বিলেন্স এটা হয়, হরমোনাল প্রবলেমের কারণে গাম ইনফেকশনটো হয়, আর সাধারণত গর্ভবতী মহিলাক আমি খুব বেশি ঔষধ দি পেলায় ট্রিটমেন্ট আমি করব নোৱাৰো, গতিকে আমি যিমান দূর পাৰো তেওঁলোকক আমি টপিকেল গার্গুল থাকে বা টপিকেল অয়েন্টমেন্ট সেইবোৰ দি পেলায় আমি তেওঁলোকক ট্রিটমেন্টটো করব চাও, আর যদি যেটা মানে কলো যে স্কেলিং করা বা কিবা করা সেইখিনিটো করিব পারি, সেইটো কোনো তেওঁলোকক এফেক্ট নকরে, গতিকে আমি যিমান পাৰো আমি কনজারভেটিভ হিসাবত তেওঁলোকক আমি ট্রিটমেন্টটো করো, আর সেইটো হরমোনৰ কারণে হয়,
1: কিন্তু পাছলৈ ভাল হৈ যায়,
0: বহুতৰে গাম সুইলিং হয়, গাম ইনফেকশন হয়,
1: আৰু কিবা দাঁতৰ খুব বিষ হয় বা দাঁতৰ আলু ফুলি উঠাৰ নিচিনা দেখা যায়, গতিকে সেই বস্তুটো কিয় হয় বাৰু ছাৰ?
0: দাঁতৰ বিষ হয়, দাঁতৰ আলুটো ফুলি যায় বুলি ক'লে আপুনি দুটা মই ক'ব লাগিব, এটা যিটো মই ক'লো আপোনাৰ গাম ইনফেকশ্যন, সেইটো মই ক'ব লাগিব যে কেতিয়াবা গাম ইনফেকশ্যন হ'লেও আলুটো ফুলি যায় বিষায়, দাঁতটো বিষায় বা গামটোও বিষায়। আর দুই নম্বর আপনি কব লাগবে যে আমি ডেন্টাল কেরিজ বলে যেটা কোঁ, দন্তক্ষয় বলে কোঁ, দাঁতর ভিতর আপনি দেখব দাঁতর স্ট্রাকচারটা হয়েছে কি, একদম উপর লেয়ার থাকে এনামেল বলে কোঁ আমি, তার তলত থাকে একটা ডেন্টিন লেয়ার, তার তলত আমি পাল্প বলে কোঁ, যে নার্ভ মানে জেনারেল আর নার্ভ বলে কোঁ আমি, সেই ব্লাড সাপ্লাই থাকে, গতিকে আপনার দন্তক্ষয়টা যেটা হয় তেতিয়া প্রথমে আপনার এনামেলটা অল্প ক্ষয় যায়, পিছত সেকেন্ড লেয়ারটা ক্ষয় যায়, তেতিয়ালৈকে আপনার খুব বেশি পেইন নহয়, কিন্তু অল্প আপনি সেনজিভিটি একটা অনুভব করব, যে ঠান্ডা খালে লাগে বা গরম খালে লাগে, তেতিয়া যদি আপনি ফিল আপ করে লয় বা আমি রেস্টোরেশন করে দিয়ে তেতিয়া প্রবলেম নকরে, কিন্তু তারপর থার্ড স্টেজত যদি আপনার সেই ডেন্টিনটাও কমপ্লিট ক্ষয় যায়, যাওয়ার পিছত ভিতর যে মানে পাল্প বলে কলো নার্ভটো, সেই নার্ভটো আপনার পাই যাওয়ারে বহুত পেইন হয়, আর লাহে লাহে তাত বাহির বস্তু ধর আপনার পানি লাগিল, খাওয়া বস্তু লাগিল, কিবা লাগি পেলায় পাল্প এই ইনফেকশন হয় হয়ে পেলায় লাহে লাহে যদি আপনার ক্রনিক হয়, বহুদিন হয়ে যায় এক্সপোজ থাকে, তেতিয়া লাহে লাহে তলত গৈ আপনার আমি এপসেস বলে কোঁ, সেই তলত এপসেস জমা হয়, হলে তেতিয়া বনের ভিতর যেহেতু আমি এপেক্স বলে কোঁ দাঁতর গুড়িটোর, তাতে আপনার এপসেস জমা হয়ে পেলায় কেতিয়াবা আপনার গামটো ফুলে
1: ফুলে
0: হয়, সেইটো হব পারে, গতিকে আমি প্রপার ইনভেস্টিগেশন করলে আমি সেইটো কব পারো।
1: হয়, আর মানুষে এইবর কথা নাজানে কারণ তেওঁলোকে দাঁতর বিষয়ে ইমান বেশি অবগতও নহয়, গতিকে এইখিনি কথা জানাটো দরকার তেওঁলোকৰ নিজৰ দাঁতর সুরক্ষার কারণেও। আর দাঁতর সুরক্ষার কারণে কি ধরনের খাদ্য খোৱাটো উচিত আৰু কি ধৰণৰ খাদ্য খাব নালাগে?
0: দাঁতৰ সুৰক্ষাৰ কাৰণে এতিয়া খাদ্যটো আপুনিটো চব খাবই
1: লাগিব, হয়
0: আৰু জেনেৰেল স্বাস্থ্যৰ কাৰণে আপুনি যেনেকে যি বস্তু খাই সেইবোৰ বস্তুৱে দাঁতৰ কাৰণে হয়, তেনেকে দাঁতৰ কাৰণে স্পেচিয়েল যে আপুনি এইটো খালে হ'ব তেনেকুৱা কোনো কথা নাই, নর্মেল যেটো আপনার স্বাস্থ্যের কারণে ভাল সেই খাদ্যখিনি হব লাগে, খালি এভয়েড করব লাগে কিছুমান বস্তু, যে সুগার বা চকলেট জাতীয় বস্তুব যার স্টিকি টাইপ হয়, যুব দাঁতর বেশিকে লাগি থাকে, এটা জুলিয়া টাইপর যদি আপনি মিঠাই খাই সেটা আপনি ব্রাশ করে দিলেও গুছি যায়, কিন্তু যে স্টিকি থাকে ধর আপনার চকলেট খালে দাঁতত লাগি থাকে, আর দাঁতর ওপর যেহেতু সমান নয় খহতা টাইপ হয়, গতি কোবা একটা জায়গা যদি অকমান চকলেট বা এনেক মিঠা লাগি থাকে তেনে তাতে বেক্টেরিয়াটো এফেক্ট করে কেরিজ হয়, গতিকে আপনি খাব মিঠাটো বন্ধ করব নয়, কিন্তু ভালকে প্রপারলি ব্রাশ করব লাগে বা রাতে সদায় ব্রাশ করি, কারণ রাতে বেশিকে এফেক্টো হয়,
1: গতি
0: খোয়ালে আপনার স্পেশালি একো
1: নাই। আর কয় যে ক্যালসিয়াম খালে দাঁতর দাঁতৰ মানে শক্তি বৃদ্ধি হয় বা দাঁত বেছি সুৰক্ষিত হয়?

0: যাত্রীসকল অনুগ্রহ করে মন দিয়ক, যাত্রার বেলিকা যদি TCA টিকেট বিচাৰে দেখুৱাই দিব, কিন্তু কোনোবাই যদি OTP পিন বা পাসওয়ার্ড বিচাৰে তেন্তে তেওঁক তালিকা খেদি দিব।
1: RBI কয় OTP বা পিনৰ বাবে কল বা মেসেজ আহিলে অলপ সাবধান হব।

0: শ্রোতাসকল, মূর্ছনা অনুষ্ঠানটির ইমানতে অন্ত পৰিল। এই আকাশবাণী তেজপুৰ, এতিয়া আগবঢ়াইছো এখনি নাটক কার্টুনৰ চৰিত্ৰ, রচনা ধ্ৰুৱজ্যোতি শর্মার।
1: এয়া আকাশবাণী তেজপুৰ।

0: শ্রোতায় ইমান পড়ে ধ্রুবজ্যোতি শর্মার রচিত নাট কার্টুনের চরিত্র শুনিলে। নাটর বিভিন্ন চরিত্রত আছিল ধ্রুবজ্যোতি শর্মা, প্রাণজিৎ হাজরিকা, সমীরণ বরা, মেঘালী ভূঁয়া আর নীলনয়নী বড়া। জুড়ি ভূঁয়ার সম্পাদনায় নাটখনি প্রযোজনা করলে রাজীব বড়ায়।
1: শ্রোতাসকলে নাটখনি উপভোগ করলে। এয়া আকাশবাণী তেজপুর।
2: ফলা ফলাওক, অভ্যাস সলাওক।
3: মেশিনত কাপড় রখার আগে চেক করে চা নাই নাকি?
2: ফলাওক ফলাওক, অভ্যাস সলাওক। এটিয়ায় উচর ব্যাংকলৈ গৈ ফটা পুরোনা নোট সলাওক। ব্যাংকে যদিহে মানা করে তেন্তে RBI ওম্বুডসম্যানের উচরত অভিযোগ করক। RBI কয়, জানি লক, সতর্ক হয়ে রক।
4: ব্যস্ততার পরা জীবনত আমি বহুত কথা প্রায় পাহরি যাও, কিন্তু কোনোবাই আমার কথা চিন্তা করলে আমার ভাল লাগে। যেনেকৈ RBI আপনার আনক্লেম ডিপোজিটর কথা চিন্তা করে।
5: সময়ের বাবে কোনো লেনদেন হওয়া নাই, সেইবোর অ্যাকাউন্ট RBI DEF ফান্ডলৈ গুচি যায়। আপুনি আপনার ব্যাংকর যিকোনো শাখালৈ গৈ KYC আপডেট করাওক আর আপনার আনক্লেম ডিপোজিট উভতাই পাওক।
4: RBI কয়, সতর্ক থাকক, সচেতন থাকক।